কথা পড়লো মাইনকুল কুলো ছুটলো দাওন দাওন দতরা গাড়লো দতরা নিয়ন মজা আতাক দলল আনি কুট করো নাতম লাগলো দতরান মজে পাকান তার কেস পার কিলে ওগোত লাং না রকডে স্তানে ইজেক সাও কাড়লে ইজেক সাও পড়ুন সাইবা রগত মজে সুকলে জাপন বরাব না বেন তত রাজা কানান গালে আগা জায়গা মাকা।